পরাপাটনে পেঠে মাস্টার আব্দুল হামিদ, রহিম সাহ, শওকত সাহ, নিঘাত জান, নুসরত জান, ফরহান জান, রাফিয়া জান, আরিফ সাহ, সলমান সাহ তো হফসা জান, কঙ্গমডারা চকপেট ইহে বোধ বোঝনে আসান আব্দুল আহদ মালিক, মুশতাক আহমদ মালিক, মোহাম্মদ সলিম মালিক, আদিল সাহ তো মুদ্দসির আহমদ মালিক। তো সারনি পসন্দ কলামে হসরত হামিদ, আওয়াজ গুলাম উদ্দিন শাহ তো সত্যেন হাজ।